0: করতে দেখি একটা স্টেশন টেলিসাবের লোক বাবা সরকার দেশি বলছে ডোবরে
1: Si está buena, suena en Qué Buena 97.5.